0: มีกี่บริวลาจอง
1: ฮ่อย
0: เตนามาร์บางี้ฉับหอยงี้ใช้ปนันกัมพายเอาเนื้อไซรินเดีย
1: ฮ่อย
0: อุดยุไซอุบะปากาบาอุบางี้เนื้อคอร์บาเดย์ชักฮัสซีเตกจิงทมุกจงอากลองบันยาเทรลังบัดกินกี่บริวบัดบันไอคำมีกี่รู
1: ฮ่อย
0: กันนี้กลายอารับยังอ่ะบัดรูยากีกจุกปอร
1: ์
0: เตงปนันกัมตั้งยาอุไซรินเดียอมตั้งกตาบัดกุมจุรูนามาร์บาอุไซรินเดียอุดยุบะอุบะกี่องอุ the most sustainable silk นามาร์บาper bat ki neki weki weki jait sil kum ki muga sil la neki neki mulberry sil ti uni oxair india ulong uba ni nyeu kor bha bat u deiru ukunja sil
1: ho oi
0: u dei we na ki jait sil kum ba phitip ki dan bun jait ki sil te uni u oxair india ha ka pharengi ong erisil u dei u we na ki jait sil ti udei uwe uksai obaya dei bhabat kamariang ubom penjuloria kamariang kadangin pendan kami uru bat lada pipong ya kajan bashnada uni uksai rendia ru kanom kta ya phi ti ngin pendan kam tang ya uni uksai
1: ti kong ibak mo phi pile thu mentan ba phi pendan kam tang ya uksai rendia be mo hakne ka jakathain ti la ban pendap na uksai rendia ba phi yo nakathain ba phi phi don kane ka kat khana ne pin hab ban pen poy ki na shabar ka jalaru
0: ya uksai rendia ngimla ban pendap tang nang ne na mekhalia namar bahang ne hamai khalia ngidon tang une u hans pan no baki ong ki ba ki thir da kakti re dangi kwa ban penan kam yau ksai u bakham ni ban chnai ki jan ki bakham stang tingi don kam da u ne u ksai baki ong u machine span ti hang ne hamai khalia ngim don ki factory ban pen mi yau ne u machine span tingin hap thiet no na asam ka government chungi ru ka dang thiet na asam man ta yau neoksai tingi yo yau neoksai na asam nre yaki shawls chungi pa ni penon kambe down neu hanspan baki ong bathir da kakti ubangi penni nang ni na mikhalia
1: kata kamut pi penon kamlang da kituki ksai rendia ki ba la ban pandap tana ke jela ba tuki ksai rendia kuma pi pila batai mentan ki ba khamni mo te kamut pi yo na po asam te lamba jong kane ka jingya yo ban talang baro atli ki jela kala pan krau pa de ka riam ka be ka ba pi pi penni ha kane ka jaka thain ke jong pi mo te kong iba kani ko por pat de ang kwa ban tip na marbang yu i ba kani ka juk ba mata kumba phi phle thu ban design ne man panwan dori ki jan ki nep mo ti ha ka bi de ki ki rong ki ro ha ka nu ko ru kom phi ban biang ni ki rong ki ro nam ta ki jan ki ba phi phi than ke
0: ya ki rong ni le tang da ki natural dye ka ba mo tang da ki ne ki rong ki bang ni la ban yo na ka mariang ti ki ja rong ki bang ni pandan kam bha ki de ki rong la ha baki ong ki bang yo ki ping la ne ki merun ni la ban penen kam da unation rai ru ban yo yo bestem te ngi la ban yo karong jerngam da ki sla te ngi la ban yo ya ki rong purple ki rong rust color ki ba pher ki ba pher ki rong rengi penen kam tang da ki ne ki rong ki bang yo na kamariang kamot ki ingredients ki tiar ki bang penen kam ki de ki raw materials ki de tang na ki bang yo na mariang de na chemical dyes
1: hoi kata kamot pinap le wat shaki jaka khlauru na kam ta ki tu ki jingdon kam ban ai rong mo
0: hoi na ki por shaki por hab le cha khlau ban le tam yo sla
1: hoi
0: ban pin mi ye ki rong
1: hoi
0: rengi da stock hi ha ka stock jongi ya ki ne ki rong ba per per
1: hoi ta kamot ka don ke jingi ke bajan pha ha pa deng jong phi ki ba tri ke ne kam bat ka mai mariang
0: hoi
1: namar ba phi pen tri kam ya ka kam ke jong phi ru da ki tu ki jingdon ha pok kamariang
0: hoi
1: ti phi yo la ru ban le lum le lang ya ki ta ki jingdon kam na pok ka mai mariang hoi
0: hoi namar ba ke ne ka jing tmu jong ana du ka por ka bangas dang shwa bangas dang ya ke ne ka kam ngas dang om tang ban ai lang ka kam ya ki para bri la jong hun re ru kum no ban pen tlu ni ka kam ha ka ta ku ru kom ba ka nom kta ya kamariang
1: hoi
0: te ka ta ka de ka mission jong ka ne ka ber ti ki jaj slapat ki jaj ding ki bang hi pen dan kam para bor ki de kumu slasok ku kumbangi yong habhoi ubangi penan kam ban pen bit ya karong chua bangin ai rong ye ung pen bit da ka bangi pen yo neu sla so ku kum kisla ding rong ni yo ki rong kum rong chocolate kum to nang ta ding rong habangi shet ye ki cyber stem ni penon kam yo ne u ding rong u yarap ban pen jungum khandiat bat kum ju ru ban pen bat ye ka rong ti udan uni u ding u bangi kwa che boy ru tli pertat u ba ni shim ye ka snap jung u bangi kwa rong jerngam
1: kata kamun om sang kisla wat ki diang ru ki don la ka jong jing man toy lang ta kuma pi pile thu man tan ki je dieng ba pher ba pher tu te kuma la da don ki tu ki je dieng sha ki tu ki jaka ba pi pi ye tre ka ne ka kam than jan kata ka mot ba ki tu ki dieng ki dei ke bala rakam bha na ka ban

কাপ্তুমি লাপই রু উষা কব কোটনি প্রোগ্রাম কি সৌসমই বমেনাকে জানমি ইয়াকি প্রোগ্রাম লওয়ালাম শিফি পাল পিন বেট পিন বিয়ংদ কফাম বট হুম ইউনিট চমক আকাশ ফানি শিলং তাত হাদু বিশ্যাম বিয়ং হকই কপর খুবলাই ফি বারো কনিকদে আকাশ ফানি শিলং

কেনেগেডিক আকাশবাণী শিলং খবর প্লিডৌ জেরিসন বারজ্রি কিনে কিলং কিমার কিবা কংসান জং খবর অনেক পয় উমিন্ত্রি রংবা আদু করি উনরেন্দ্র মোদি শাহ সেশাল হাক জিলে ইউকজাত জং উকবালাই সিং কিন্তি শাহ কানে করি লা পিলং ইক ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হা শিলং কা ডিএমএচও ইস্ট খাস হিলস রিংকাত কাজিং ট্রেলাং বা কথনাত পুলিট পিনিয়াত কালি বাট কা পুলিশ হসপিটাল কিলা পিলং ইজিং আইজিং কাইব সিটিও লিন্টার হালো ক সিপিআর বা কাজিং আইজিং রাব ইকিবা মিনসাও কাবলা লং হা শিলং বাট রা নাম লা দু উসামলা হিজ বিনসন মারবিন বা কসামলা মার্কুইনলেস রামসিদ হা ক সেভেন্থ শিলং টেন কে রান আর হাজার আর পুনরিও কাকু বর্গ বাবিয়া উ মন্ত্রী রংবাদু করি উনরেন্দ্র মোদি সা খিন্ডেট পর উনসলেবেন পয় শাহ সেশাল হাগজিং ইকুজাত বালাই সি কিন্তি জং উ শাহ কানি করি বিনিশিম বিন্তা হাগজিং রাকি জুবলি সিয়ার জং কে ন্যাশনাল ডে জং কা সেশাল কুম কুসুম্বুত কংসান উ মোদি উল অং বগানি স্নেম কলং কাদাক জং কা ডিংডাপ সানফু স্নেম জং জিং ডে হাপদেং কিনি কি আর্তলি কিরি বলে সেং হলো ক নংরেম জং কা জিং সানিয়া কা জিং সামি কে জিং কায় জং কা সিন সার পাঁচবা কা জিং বুরমি কে জিং ফের বাদ কা জিং ডে কা খান হাপদেং কি পাঁচবা জং কিনি কি আর্তলি কিরি উ মিন্টু রং বাদু করি উলয়থু বলো খিমি লুমতি বনিয়ো বনা তাই সানি বর প্রেজেন্ট জং করি সেশাল উ ডক্টর প্যাট্রিক হার্মিনি বান পিংখলান শিশু এক জিং তেলক হাপদেং কিনি কি আর্তলি কিরি বাদ পিংখলান শিশু এক জিং ট্রেলাং না কবিন তা কা জিং কি বা রয় কা পার জং কি পাঁচবা হা কা থান জং ডিরো বা ইন্ডিয়ান ওশেন শু শু উলে থু রু বা কিনি কে জিনে জং উ কান দে রু কবা নিংকং এ না কি মিন্টি রং বা দু করি ইন্ডিয়া বা না জিংক্রেন হাপো কা ন্যাশনাল অ্যাসেম্বলি জং কা সেশাল কুম কদা কজিং রাখি কসমি ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং কা সাম কেয়ার হিনে কসমি কলা পিলং ইকি বন্তলি কি প্রোগ্রাম জিং পিনশা বেট পিনসং থু পাঁচ বা হলো কজিং নাম কি জিং কি জিং এ কি মি না কজিং পিনন কাম মি জিং ডি কি বসনিউ বার হলো কজিং দন কাম কৃকি না কবিন তাবন ইয়াদা বাট পিন্দো ইয়া কিনি কি জিং স্নিউ ইয়া কিনি কসমি লাস ডাং দ কজিং এট পাঁচ বা দেখি ঠুক ঠুক বলা পিলং রিংকাত কজিং স্নক টিলং বা কাফি রেসার্স কিনি কিনো ইয়া ঠুক ঠুক কিলা হকলেন কসর শিলং বান পিন সফ্রিয়াং ইগ জিং পিন শাবেত পিন সুং থু পাঁচ বা হলো গ জিং স্নি গব মি নাক জিং পিনন কাম ইউ ড্রগ বাট কিবি কিবি গ জিং ডি পিন বু আট হাবকরন হা কনি গ স্নি উ ডক্টর সান্ডিস ইম বা উ প্রেসিডেন্ট জং কা কাফি রেসার্স উ ডক্টর খাম চিরমং কিলা বানজুর হলো গ জিনন কাম জং গ জিং ট্রেলাং জং কা এমলাং সালাং হা কবন ইয়াখুন প্রসা ইয়া কিনি গ জিং ডি কিব স্নিউ হাব আই জিং ক্রেন হলো কা ফাংপদেং জং কনি গ স্নি মিনতা কসনেন ই ডক্টর ডি খংলা ইলা ক্রং হলো জিনন কাম বন কিন্তি জিং পিনশা বিত পিনসং থু পাঁচ বা বন কিন্তি কি লা জিংদা বাট বন খুন প্রসা ইয়াকিনি কি জিংদি কি বসনিউ কালা বঞ্জর রু দাকা অং বা বুন সিং নি সুং থু বাকলা বাক জিং কর্নি হাগ জিংদি পিনবু আ কথো বে তাং ইয়া উড্রপ কুম উ হিরোইন হেনরে কি লা বাতাই বা উড্রপ উদে উ কিনজা কেমিক্যাল উবলা কুবক্তা ইয়া কা বর প্রখাত জং উপ্রিউ কা ডিএমএচও চংকে ইস্ট খাস হিলস রিংকাত কা জিনিস নকটি লাং বা কথনাত পুলেট পিনাত কালি কুমজুরু বা কা পুলিশ হসপিটাল কিলা পিলং জিং আই জিং কাই বা সিটিও কিন্তি হা শিলং হলো কা সিপিআর কা জিং আই জিং রাব ইকবা মিনসাও মলুমলা বাট ইয়াকা এনসিডি স্ক্রিনিং না কা বিনতা কি পুলেট পিনাত কালি বাট ইয়াকি হোম গার্ড কা জিং থমু জং কানি কা প্রোগ্রাম কলং বন কিন্তি কুরুকম আই জিং রাব হাবদন কি জিং জা জিং মিনসাও কা জিং সঙ্গে টেট কিন সান জং উকলং স্নাম বন ইয়ারাব ইকবালা মিনসাও হাসুয়াব কা কিন হুন জকি ডক্টর কিন ওয়ান বন পয় কলদন রু কা জিং কি পিয়া ইয়েগি পাংশিনি বাত কি বদন ইয়েকা জিং কিউ বিপি নে হাই ব্লাড প্রেসার হাকওয়ে পাত কা বিনতা কা স্কুল সিন এডমন্ডস হা কা আরপন্ডু তরিক উজলিউ কলা পিলং ইকা ওয়ার্কশপ বা শিসনি না কা বিনতা কি নংহি কাই বা কি খিনা স্কুল বন আই জিং কাই হলো কা সিপিআর বাত কিলার আই জিং রাব ইয়েকি বা মিনসাও কজিন মু জং কনি কা প্রোগ্রাম কলং বন হি কাই কি নং হি কাই বকি খনা আসকুল হলর কুমনু বকি দেই বন নে হাক পো বেদন কাম কৃকি বন আই জিং রাপ ইক বলা মিনসাও তাত হদু বন ওয়ান পয় কি নং আই জিং সুমার কামরং মাহারি অ্যাসোসিয়েশন টু রাহ নি কসনি